sɛn fa wo werɛ sɛn fa wo woto no so ɔno na ɔbɛserɛ wo woakwa mu ɔno yɛ kaa